রাখো রাখন হার দয়ালা, রাখো রাখন হার দয়ালা, নানক করকে গোলে। তন তন শ্রী গুরু রামদাস জী মহারাজ, তন তন সাহেব শ্রী গুরু গ্রন্থ সাহেব জিও জিও মহারাজ।